ইসলাম দেনুগে মাতিবেরিকাম বায়ান করাওয়া ফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাওয়া ফাওয়া হাদিস হেগে বাণা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফা কালন্না রুসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালুয়ে আল্লাহ রুসুল লেভি ওমর বুনুল খাত্তাবা ফতুগে আহুল ওয়েরেঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি ওয়াডা গিট নেভি সিটি ইং হিপ্পা ব্যাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাব ওয়াডাগেন একলেগে ফাণাং এ সিটি বিদালুয়ে দেভিয়ে ফহে ইতুর কলেগ ফাণ কোফা ইস করাওয়া বিদালুয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাওয়া এ বাহাকতা গাবুল কুরে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরাণা ফুলু একলাঙ্গে ইয়াদ কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেওয়া বিদালুয়ামে তিয়া ম্যামিয়ুঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালা ত্যাগেন ওয়াডাগতি সাফু সাফু কো বায়ামেগেন মাগুতুগে এ ব্যামি হুন্না এ বহি ফতুগে হুলওয়েরিনা তিয়া ব্যামি হুন সুওয়ালেন নুকুরাশে এমিহুন তেদ বহুন জবাবু দিফিনামা তিয়াবামিহুন এবস দুগু কোফানে নুয়াতা এবামিহুন দুগু বহুন জবাবু দিফিনামা তিয়াবামিহুন এবস তেদু কোফা হুটে তিমা কালেগে ফাণুগে ফুরাণা ফুলু একলাঙ্গে ইয়াদু গুদুরে ফুলু গাওয়া কালাং গন্দে পাবি তাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুন নেবিনামা একলেগে ফাড়াম বেস তিমা কালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নাম জহি ওয়াডা গতি হে কেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মাতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়া করাওয়া ফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লুক দিনুম গে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুলু নুকুরাওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কন্দে হবে হামা এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকাতং আডু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে এহেনি এফদ মিহুঙ্গে সাবাবুং মি দিন গাবুলু কোগ্গেন হুরি মিহেগে আকীদায়া কুডাবিয়াস উনিকামেন আতুয়েদা ফদ কামে কোগ্গেন নুয়ানেকাং এঙ্গে শাক্কেনে মিয়েদু মুসলিমম মাগফুরেদ্দমং একি সিফাসিফাগা মি দিনুগে আদুবুম মাসেকে কোরামু গেন্দা দুয়াসওয়ারেগা মি বিসনালুং কোম্মেহেম বেনুন নুগুতায়ে হিতাম্মে রীতিকো দেখেবে ওয়াহাকে নামাবেস বাতিল দিন তাহুগে ওয়াহাকে কি হাগিগতেন্নে ওয়াহাকতাকে

হামাখাসওয়ারুং তেবামিহুন শাহওয়ানি গোতুং আংহেনুন দুকো ফিরহেনুঙ্গে গাত দমে আদিকেত তেবামিহুন্নি ফাফ কুরুম গা হদ্দু ফাহন আলাফা বা বয়কিময়।

আদি বিরুদাক্কা ফেরুমশায় আল্লাহং ইমাবি মিহুং একলাঙ্গে মগুং একিবা কুরুমশায় এ মগু গুদু মগকং হেদুমং এদি এবিস মগগা তেবা মিহুং নুতবেশে আদি তেবা মিহুং মাদু বয়গুকং গা তিব্বা একলাঙ্গে তেবা মিহুং গিন কুরবিকং হন্দুম কুরাশে আদি ফসাদ কুরা মিহুং গে নিমুহরি কিহিনকুং কং তেবা মিহুং দেখেশে।

0: وهو خير الحاكمين
1: আদিত্যবামিহং কুরে এব্বায়কো তিমং কালেগে ফানো একমকায় গিম ফনুবেবি কমকা ঈমান বেফা আনেব্বায়কো ঈমান নুবিনমা ঈ তিমং মেঙ্গে মেদুগা আল্লাহ হুকুম করব্বা ফুমদ্দান তিব্বামিহং কেকুরাশে একলাঙ্গেই হুকুম করব্বা এম মে হে রাসকলাঙ্গেই

ফোরিগদ ঈদ লভতকে বেস নেরেমং এবদে রিলিজ কুরং হামজেফওয়া ঈদ লভেকে মাউলুমাত সর্মেগে শোগ কুরিয়ং এবে আদি শোনিম মালানি তিবে ফ্রুংগে মে ফেভারিট ওএসটি মিবে এহম রেডিও ইয়া দুর নুজেই মি বাতাং আডু হাল মা মাডু কল্লা দেতি শো ফাশানি রীতি দিবেহি লভেকুং মি গডিয়ং হোয়াল লভেকি দিবেহি এফএম অ্যাওয়ার্ড গা এমএ মড়ু লিং এমএ মড়ু লভকিন তেরিয়া গে অ্যাওয়ার্ড সাসু কুরি লভ আদি দিটিউন বেন্ডুগে ব্যাসারিবা